0: আমাদের শুধু বাবাই আমাদের মাতার সাদের মতন ছিল সবসময় চেষ্টাই করছে ভালো করার জন্য ভালো থাকার জন্য সন্তানকে মানুষ করার জন্য
1: আমাদের সবার একটা ই ছিল আর কি পরিচালক আমি আমার ফ্যামিলি সবাই ই ছিল দায়িত্ব
2: Musharraf Hossain made his living as a farmer in rural Bangladesh, where he and his wife raised their four children. But when repeated storms and flooding destroyed his crops, he was forced to find work outside his home country. In 2014, he went to Qatar to work in construction.
1: নেয়ার পরে সে বলতো যে আমার টাকা দিচ্ছে না আমার একটু চলতে কষ্ট হচ্ছে
0: এদেই বলতো যে কাতার রাষ্ট্র অনেক কষ্ট গরম তা সহ্য হতো না গরমটা অনেক কষ্ট হইতো কষ্ট করে কাজ করা লাগতো কিন্তু কষ্ট করলেও আমার ঘরে বুঝতে দিত না
1: যে আমি যতদিন পারি ততদিন করবো আমার শরীরে যতটুকু এই করতে পারে
2: During the summer months, it's not uncommon for temperatures in Qatar to reach 120 degrees Fahrenheit. As a part of its labor reforms, Qatar enacted new laws to protect workers from the heat. But that same year, on August 8th, the day after the temperature had reached 115 degrees, Musharraf died. He was 38.
1: এই করা হয় সেইভাবে করা হয়েছে যে হার্ট অ্যাটাক দেখাইছে বা যে স্ট্রোক করছে এটা দেখাচ্ছে বাট এটা আমরা বিলিভ করি না আমরা এটা বিশ্বাস করি না কর্মরত অবস্থায় সেটা আমাদেরকে তারা মানে খুবই খারাপ লাগে বিদায় বা কিভাবে মারা গেছে আমরা অনেক জিজ্ঞাসা করছি আমাদেরকে সঠিক ইনফরমেশন তারা দেয়নি
2: Musharraf's children say they received just under $700 of back pay from his employer. They say they haven't gotten anything from the Qatari government.
0: Then আমরা অনেক কষ্ট হয়। আমরা আমাদের বলতে এখন কিউই নেই। যা ছিল আমার বাবাই ছিল। এত বড় একটা স্টুডিয়াম হইছে অনেক কোটি কোটি টাকা ওদিকে খরচ করছে। আমাদের কাছে যদি অনেক আমাদের অনেক কষ্ট যেন আমার বাবা ওই স্টুডিয়ামের জন্য মারা গেছে এখন আমাদের একটাই আবেদন কাতারের সরকারের কাছে আমাদেরকে একটু আমাদের দিকে তাকানোর জন্য আমাদের পাশে দাঁড়ানোর জন্য
3: في هناك حالات كثيرة يتم فيها المتابعة ويتم فيها التعويض والدفع بس أنا اللي بواضح أن الوفيات اللي تتم بمناسبة العمل في بعض الوفيات تتم في أسباب كثيرة للوفيات تكلم عن الوفيات اللي تتم في مناسبة العمل أو في إحنا نسميها إصابة عمل أو وفاة نتيجة العمل إحنا ما في عندنا حالات يعني إذا في هناك حالات في
2: The minister says that there have been no deaths that are directly related to work on the World Cup.
4: I just find that statement offensive more than anything. I just find it offensive. The unexplained death rate in a well-run health service, Jeremy, should be 1%. That's what it will be in the United States. That's what it will be in France or the UK. In Qatar, for the low-paid migrant worker population, it runs 60 times in excess of that. It's unacceptable. It's completely unacceptable.
1: আমরা তো দেখেছে খুবই দরিদ্র ফ্যামিলি আমাদের কথা এদেশের সরকার শুনতেছে না বা আমাদের এই জিনিসটা দেখতেছে না কাতার আমার ফ্যামিলির জন্য আমাদের আমাদের যে আর্থিক সমস্যা আছে
2: In terms of how many have died building Qatar's World Cup, the numbers are opaque. The Guardian reported in 2021 that more than 6,500 foreigners from five countries in South Asia died in Qatar in the decade after it was awarded the 2022 hosting rights. That figure includes foreigners in all lines of work, not just in construction. not just working on World Cup projects. Qatar says there have been a total of only 3 work-related deaths at World Cup sites and 37 non-work-related deaths.
5: Any government is responsible for a system of compensation. When you think of the families who are affected, it's absolutely just. There should be no excuse for people who are not compensated according to the law.
2: With the world's 3rd largest reserves of natural gas, Qatar is among the wealthiest nations on the planet, which has made all of this possible.
6: World Cup is only their entry point. They are looking at making Qatar as a place for the international community to come.
3: Qatar, يعني دولة حديثة. يعني دولة حديثة فاحنا عندنا مشاريع كثيرة مقبلين على نهضة وبنية تحتية ضخمة فمحتاجين أكيد عدد من العمالة بأعداد كبيرة نستخدمهم للمساعدة أو مشاركتنا في المشاريع وفي البنية التحتية وفي المشاريع التنموية فأكيد احنا محتاجين للعمال ومحتاجين لهم باستمرار يعني.
2: To continue to attract the skilled laborers that it needs, Qatar has created and endowed a workers' fund to settle wage disputes, which they say has paid out more than $150 million so far. But the minimum wage here is just $275 per month, far below the norm in most of the industrialized world.
6: They have all the resources to assist the workers. There is a contradiction of priorities.
2: In terms of attitudes here, people who value foreign workers and respect them as fellow human beings, how would you say attitudes have shifted in the last decade?
3: شوف احنا يعني انت اكثر من مره تروح وترد نفس الجواب احنا في انا اتكلم معك صدقا في هناك احترام للعماله قبل القوانين وبعد القوانين.
2: You know, sir, not everyone agrees that there was respect and that there were processes in place to help the workers, human rights organizations, the media. Does Qatar have reason to be proud of where it is now on this issue?
3: احنا ما نعمل اساس انتقاد المنظمات، المنظمات يعني انتقاداتها احنا المنظمات اللي راح تعمل معانا في ارض الواقع في الميدان احنا نرحب في الانتقادات هذه، اما الانتقاد مجرد انتقاد احنا مثل ما قلت يعني احنا فخورون جدا ب او فخر يعني احنا فخورون جدا بما حققناه يعني.
2: The millions of workers who came to Qatar, who built their highways and their subways, their sidewalks and their skyscrapers, and the stadiums where the World Cup will be played, they are proud of what they've built too.
7: Extremely proud. The first World Cup in the Middle East, and with a lot of efforts Qatar put in place with the roads, buildings, hotels, it's quite a kind of effort which should be appreciated.
2: But when all of the games have
8: the best seats at the game don't always require tickets. Sometimes all you need is a pair of earphones. And 103.7 The Buzz, KABZ Little Rock.
2: One question will remain. What will be the human legacy of Qatar's World Cup?
9: Social progress often takes a very long time. I think in Qatar we're on that road. You know, we have got legal reform, and that does give us a foothold to make further progress. And this is a deeply entrenched system that goes back decades, and so it's not going to disappear overnight.
3: كأس العالم مرحلة بعد 6 شهور راح ينتهي كأس العالم قوانيننا مستمرة وفي تطوير وفي اجراءات مستمره ما راح توقف ما احنا ما عملناها عشان كاس العالم.
5: It's a very different environment. I'm not going to tell you that I don't raise complaints with the Qatari government on behalf of workers. I do. The difference is that we can get them resolved. That's a very big shift. If we could make so much progress in many other countries for migrant worker rights, we could change the world.
10: পরিবর্তন রাস্তাঘাট পরিবর্তন হয়েছে ওনারা ওনার যে কোম্পানি যেগুলো কোম্পানির কোনো পরিবর্তন নেই ওনার মিশা কথা বলে কোনো পরিবর্তন
0: এত বড় একটি স্টেডিয়ামে বানানোর জন্য অনেক মানুষের প্রাণ চলে গেছে বা অনেকের বাবা অনেকের অনেক কিছু হারিয়ে ফেলাইছে কিন্তু কেউ আনন্দিত যে একটি স্টেডিয়ামে খেলোই অনেক খুশি আর যা কেউ হাসছে আমরা কেউ কাঁদছে এটাই তো মনে হয় কিন্তু আমাদের কাছে অনেক দুঃখ
2: In the run-up to the 2022 World Cup, several international human rights organizations have called on FIFA to create a nearly $500 million fund that would compensate workers in Qatar who've been treated unjustly and the families of workers who've died there and to support programs to champion workers' rights. Several national football federations, including those of France, England, Germany, Brazil, and the U.S., have supported the effort. But FIFA, which did not respond to our request for comment for this story, has declined to act. FIFA is expected to generate a $3.4 billion profit from the World Cup in Qatar. From all of us at E60, I'm Jeremy Schapp. Thanks for joining us.